0: มาตอนนี้ความมันตอนนี้เปลี่ยนเลยคนไม่ละคนอะไรหมดนะทำไปเปลี่ยนสุขุสีเพียงชูริจ้าไปอุติคอมพิวเตอร์กินด้านดูเข็มตัวไปจะตอนเดียวดูเชนะเข็มเองมาในคนนี้คนความมันตอนคนน้ำหมดแล้วทำไมวันนี้คอมพิวเตอร์บิ๊กรีกอร์เลยสิเก้าเลยอันนี้มาร์มัดกอร์เลยเนปาลก็ number one อารูและสัตว์เอ็ดูเคชั่นเซ็นเตอร์คนเดียวเอาสีเพียงมาตะคอมพิวเตอร์ป่าวนุก้าสัตย์คอมพิวเตอร์สิเก้าเลยรู้แค่อีกตัวมันบิ๊กรีฮาเลยมากรมาบิ๊กรีกอร์มาอีเบงก์ไปเอาไปสกูลอาพีสดุนสุกัยแสงสัตว์มาบิ๊กรีเที่ยงอายรEnglish language kakcha kubin vyavastha chahoi. Computer, laptop, printer, photocopy machine, intercom system, inverter, solar system. Aw inverter ko battery pani paincha. CCTV camera ar bharpar do internet pani pa jodincha thau. Ama mate ane dake. Aw talno betal ma hider phir duka paiela ni jhushi. Aw ye phone number 0115547787. 9420353541. Ab hoyo. Ab good very good very good.
1: यदि कोही महिलाको इच्छा विपरीत जबरजस्ती प्रलोभन देखाई प्रेम सम्बन्ध बनाई पद प्रतिष्ठा या पैसाको मोहमा पारेर या झुक्याएर राखिने यौन सम्बन्ध जबरजस्तीकरणी हो कसैले 18 वर्ष भन्दा कम उमेरको बालिकालाई निजको मञ्जुरी नै लिएर यौन सम्बन्ध राखे पनि यो जबरजस्तीकरणी नै हुन्छ यस्तो कार्य दण्डनीय छ खबरदारी गरौं कोही कसैलाई यस्तो परेमा उजुरी गरौं र कानूनी कारबाही गरौं
2: नेपाल सरकार विज्ञापन बोर्ड